0: মোলা কিবে কি নিউমে সানরিক্স বা টাশি ডরকারে খেত বাঁচাও আভিয়ান সুলচে সিমে গুলবো সে খামদে স্কুপতে বসছে পোস্তার চানিস কলহা গোসপাল চেস মলতে নক সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এংলা সিবিএসই দিরিং ঠিতিক শিক্সপেলা যাতে জিন্ডাস চুপে ফিয়া তালো লোভজং জাদে নিয়তকান গুনি ফিয়া স্কাদিক সুমি থাপচু সিসকোলা সরপত জাতীয় তেনক ঠিতিং সিনা খুঙ্গুলনা স্কাদিক সুমি লোভজং লাগলে নাক্যং চেজ মানক তেনা চোলা দাকসা লোভজং জাদে নিয়তকান জিন্ডার তুনপা জিন্ডার গ্যাতপা তং জিন্ডার গুপা গুলনা জিন্ডাস চুপে নাঙা হেবা চিক স্কাদিক সুমপে বোর্ড গুকস্তং গোসমেত পানক ইয়াং জিন্ডার তুনপা তং গ্যাতপা তং জিন্ডার গুপা গুলনা কাগুনিস গুণলা ফরেন ল্যাঙ্গুয়েজ লোভজং পিয়া লেনতেও তে গুণলা রং ইউলি স্কাদিক লোভজং তাঙ্গিয়া পো যা চুকচে সেনক সৈজুং ই খামদে লোনপো জে পিনা দে আরোগিয়া সেতু 2.0 গুজুক জাতেনক ইপো থমি গুনি ফিয়া ইউলি দানে খামদে অ্যাপ চিকিনক আরোগিয়া সেতু 2.0 থমি গুনি ফিয়া খামদে জাপতক থপ চুকচেস পয়নক তেনা চলা কো ইসমান ইসকোলা লগুস সচে সে ফিয়া ড্রাগ রেজিস্ট্রি গুজুক তেনরে লাং জাতেনক ড্রাগ রেজিস্ট্রি লাগলে না খুঁচেস নে সমান ইসকোলার গুজ জাত ইয়ান চেস লামো চাচে সিনক ইয়ান খামদে জাপতক জেনাঙ্গা ডিজিটালি থকনে স্টাট চানজিক থিয়া জাদিনজিক এনক শিল নরেন্দ্র মোদী সেলে সিন ইউলি দানি থিমজত সকসপে নাঙা সুংসা সালতে নক শিল নি লো আপচি গোলা জাডেল গুজুক ছাক্কা নিস করলাম ঠোস্তুগা জাজ
1: Members, it is important to recall today that our friendship did not begin 50 years ago with the establishment of our diplomatic relations. It began much earlier in August 1770. There were five Indians among those who arrived on board the ship Telemark at Saint Anne Island. That voyage showed the path to many more who followed. Over time, the stories became part of the story of modern Seychelles. It reminds us that the bounds between us were not created by government. They were built by people, nurtured by families, and sustained by generations. The Indian Ocean made this possible. The Indian Ocean does not separate India and Seychelles. It connects us. That is why we meet not as strangers. We meet as old friends.
0: সজুং ই সাজিং তাজিং বাদ পে ফান্দে লোন পো শিবরাজ সিং চৌহান নি সাদা যাচ্ছে যা মনসুন ইউৎকা নি যাতে সাবাত পাগুনলা খ্যাত কুন্দংলেন চোচে যা জুং ইসকুনলা টালিক যাতে নিয়তেন খুঁ ইসাচ্ছে যা দাকসা চোপা ইউলি না ছাড়পার গিয়া থক নয় জিপচু জাকসু মিছা দেখা নুন বাবতে নক ইয়াং জুলা এল দে না ছাড়পা নুন ইংচে সে ছোট যাতে নক তেনা চোখলা জুং ইস কেলখা কুন্তাং ছু নুন গোসকা নেস্তন তকস পেরনান দাল নুংস্কার চকস গুন বাচ্চে যা লাপচাস পেলতে হতে নক ইয়াং সানরিক সিলদানিকা ছিরকা গুজুক ছাতে তন্তক এথাবলিং যাচ্ছে সাংজং দানিকা টালি যাচ্ছে লালাপ চাস পেলতে হতে নক ইনা তাঙ্গিয়াপো আকাশবাণী লেনি তানা চুলথন

0: Ibu Akashwani le in kasatyang chandol ma na na chul sanajat shishkyong jonba vk sakse ne new delhi nanga sojung khojuk nakchok se lon po bupender yadu tangya pojal zum jate nbwl le chok ne lokshuk se ta ranche se pya thopchus thopchuk je dar molta nok central board of secondary education yang na cbse skadik sumi thapchu se lobjong skola titik spel te inna lwel nanga lobjong jat kan jindas chupa gulna কাদিক সুমি থাপ জুজ লাগলে নি না খুঁচি মানক মতে নক শ্যামজং ইনাঙা মিওস পেছুল চুই ছংলা চৌকান নেপাল পাঠম মিঙি সুমস্তে নক কাসাতা না চুল গুঞ্জিপ সাল তঙে পোসানা জাত শিসকিং জুন বাবি কে সাকসে নি সজুং খরুক নাক চোক তং নামলে ফগুরি লোন পো ভূপেন্দ্র ইয়াদু তঙে পো নিউ দিল্লি না থুগা জাতে লাদাখ সে তাকরিং সে ইউলকা কুনি নাঙা লোকসুক সে ছাজি পিয়া লোগো দে তার রানচে লা এন বি ডাব্লিউ এল ইচ ছাজি গুনা নাঙা সালচে লাজুয়া ফুলতে নক ina tu da kong istojung ilon po khoryug istanji tokne la sir ladakh sina shulin yot kan skol lang shada jate nok sajang tong ek basir ul haq chaudhari nubre hundar tok is skol jate pmgsy nang loga gela me sajang la julin yot kan la ska jip jate nok itus kong e delo las kong ispon bo tang sajang jat kan ilas de kunla las kun shukshen tang ne poshul ches tang pustak e chat tang dan kan yong ches lo kel tu pa cho che da kaspel ta nok kong gelam sajang jat kan la sanasi yung tsir tang nyam po thundeli nanga chakla za ches tang gorji chaches gunmet kan cho ches la sanasi ka kazuk shigi zelen ji gyor nang te gun sel ches la kaspel te nok hundar tok e nanga gyalam namla changme na kol thupa sajang za din yot kan bo jak chung e tu sa din nanga dup chesi rewa chun jik tang nok খালসে পুলিশ স্টেশন ইচোকনে এস এইচ ও ইন্সপেক্টর সেবং নুরবি উজুক সেনাঙা দিরিং নাসার লংচে সে রাশি সুলতুস নেপাল পা তারা তামাং তং নেপাল মা ছিরিয়াং ও শেরপা এংসকে লাগা লিকার লিটার ঙপচু জিগমিওস পে ছুলায়ত কান গুন জুমস্তে নক খংগনি কানে লিকার গুন টিম সে ছিরকার লাগলে না খং ইঞ্জিক তং জুমস্তে নক ইয়াং এক্সাইজ টিমস নাংজিন টিমস তং ঙপচু chigi nang loga police station khalse ka FIR chukste nok ya i thoga jip chot ma nga cha che guzuk song char te de nok SP Sham Zongi Ejaz Malik is police is ponbo kun la i teams ga zum che sport transpolishes pa to da cha te de nok Sham Zongi police is mimang kun la police da jorgel sa che da jua pur te nok yang teams ga lilda ni ka liquor narcotic tang jan yang teams ga le las gun zix na police la lon mol che da jua pur te de nok চংতাং জং ফুলক কমিউলি নাঙা সবাত পাগুল রংজি নিসাজিং বাদ গে চাচে সে থাপস গুনতাং খাকচা নি স্কোরলা কে ভি কে নুমা তং সোনাম লাস কুং ইস কে জং রেলা টালিক চাতে নো ই লাস গুল বো খেত বাচাও আবিয়া নি খাকচে গে ছুলা শুলতে নো ইতু সোনাম পাগুল লা সে খামজে রংজি নি গু তং নিম পো সাজিং বাদ গে চাচে জুং ই সাজিং বাদ গে দে নাঙা ছাজি ছদমে রিন থা স্কোরলা কে ভি কে নুমে স্পন বো ডক্টর পুনচক টুন্ডু বে উজুক সে নাঙা হাগোস পেলতে নো নুমে agriculture extension officer khakur passport bo che ngawang palki di sabat paguni phya chajina chok siklagle na kyonot kan skola thos tu ga jadin jiktang sabat paguni tengsa sajing bad ke de mingchan yot kan standard chani sajing bad ke de thap dagle na kyong chestang i thoga jungi chaji guni kan ni laglen phantok len te laglen la kyong che la hagos pel te nok ye sangola ke wi ke nyume chan risk pa ta shi dol kare khet bachao abian sul che se mi gul bo se kham de skup te bo che se sachen in khan school la shang school che spin mal te nok le zung na nga drug si myo ngan thik na met kan icha de kar gyas ti ote nok drug is kalas po sel che la tele mana se senior consultant dr shahina parvini drug e myo ngan yot kan bo sims kam tang del te nok yang i to me mas kuni na nga shang school injik tang i bo chi chok se na as kalas chin mo jik jung yot kan bo ni school la shada cha cha
1: Tun macam revoltu. Drug addiction bukan kita nak katai chronic medical condition, ya kita nak katai psychiatric illness. Kau bina kita nak katai lakukan, kita nak katai behavior nama apa defect tu. Drug itu boleh jadi nama katai jadi IV use tu, kalau kita katai injection use juga nama kita tu zoom nama apa tu. Ini kita nak katai physical illness, ya kita nak katai psychiatric illness. Physical illness ni nak katai IV use tu kita nak hepatitis B. HIV, hepatitis C untuk semua yang kita nak katakan psychiatric illness, depression, anxiety, yanada cannabis use chukano yanada psychosis ani I drug pe jese halale yanada ma society na to individual level yanada effect kono yam misfa yanada society ka ma ma po effect to tene sam to miyana addiction mo kete yanada kamu kete na hospital la chuma zanchis aba amane tap susur ya piya zato kijese tuhu nangre ya bosto hala lari zogre ya po juari zogre I drug addiction bo bud mi budahe chief ya zena ki stigma bejes ha yang bula baga chana hala ye tuhu drug addiction hala na shen ya zuk sotu duk telan tap spo kete na niye zambe na gyala manu samala tap spo kete na ki ilaj ne ingye terde ibi fiya proper na ta ilaj yud kya sam tut kufa ki una tezam shen ya ta recovery rate pa vata ama chashe chisi teni nga ta lusu mu falla teli psychiatry zena teli manas na ta kete na free online teli psychiatry consultation ji duli ingo kawe na kete na confidential ingo teni ete mo ni kawa ta call zan na ni teno kawe number gano le 14416
0: Member Parliament Zurba Jamyang Tsering Namgyal Zanskar Reziskor Zatu Sanispan Eka Zanskar Emimans Gune Kasu Zabgya Salte Kong MP Chakla Zatu Zanskar Emimans Gune Pande Tang Yargya Sepia Chakla Zatkan Gula Tugje Che Jwa Zate Nok GTN Fan Club of Zanskar E Chokne Ibo Talik Zatkan Inanga Zanskar Yuljong Sangmane Emimans Gune Jalzum Zate Nok Ina Tsul Guna Kashwani Lena Sanchila Pulinjik Tang In Center Board of Secondary Education Ang Yang Na CBS ezi diring thitik jikspela jate jinda chupe pia talo lobjong ring las ka dik sumi thap chu si skola salpo jate denok thitik sina khungulna skati ki sumke lobjong lagle ni na khongchis mano tena chogla daksa lobjong jate nyot kan jinda tunpa jinda gyat pa tang jinda gupa gunla jinda chupe na leba chik ka dik sumpe bot kun juk tangos met pa nok yang jinda tunpa tang jinda gyat pa jinda gupa gunla ka guni ngulna foreign language lobjong jadinyo tegunla rangyu liska dik lobjong tangya po jachuk jaseno sojung khamde lon po je pinade arogya setu 2.0 guzuk jateno ibo thommi guni pya yu lidani khamde epchigino arogya setu 2.0 bo thim thommi guni pya khamde japtok thop chuk jesporno tena chogla khongis rman skola logyu jache se pya drug registry guzuk standard jateno drug registry lakle na khongchis ni rman skola logyu jadyan chis la mo chachis ino yang khamde japtok sinanga digitally thongne sachanjik thya dinjik tanok shilon narendra modi cecily yulin dani timzo chokspe nanga sunsha saltenok shilon ne dorngap chu honla yulin iske pala jarul kuzuk chakan iskolang thostu ga jaj
2: honorable members it is important to recall today that our friendship did not begin 50 years ago with the establishment of our diplomatic relations it began much earlier in August 1770 there were five Indians among those who arrived on board the ship Telemark at Saint Anne Island that voyage showed the path to many more who followed over time the stories became part of the story of modern society it reminds us that the bounds between us were not created by government. They were built by people, nurtured by families, and sustained by generations. The Indian Ocean made this possible. The Indian Ocean does not separate India and Seychelles. It connects us. That is why we meet not as strangers. We meet as old friends.
0: Sojungi sajing tang jingbat pe phande lonpo Shivraj Singh Chauhan ishara ja chela monsun ngun yot kan ija te sabat pa kun la khyat kun dong len cho chela jons kun la talik ja de nyote nok yang khong isha chela daksa chupa yuli na nga char par gya tok ne jipchu jaksu mi cha de ka ngun bab te nok yang julai de na char pa ngun yong che se chot ja te te nok de na chok la jungis gel ka kun la chu ngun gos ka ni ton tok spe na dal ngus kar chok bat ke ja chela lap ton pel te te nok yang chan jik sil da ni ka chirka gozuk ja te ton to khatab ding jachis tang zong da ni ka talik jachil la lab jas pek to te nok ni song isu sab tu ni na ha na jal jachis chan jal mi guni ka ni ha committee la da ge online go ter ngen ju junel de ches ni shu sak ni nepal la len ches go zuk song sar te nok ya ngen ju len ches ses ting ju ge ches tang julai de ches ni shu por te nok ting ju pe ka na zur khak cha go ni ang lan chik sana chat shish kyong jon ba wi ke sak se ni new delhi na nga sto ju ko ju nak sok se lon po bu pender ya do tang ya po jal zum jate NBWL chok ne lok shuk se ta ran che se pya nang thop chuk che la mot te nok central board of secondary education yang na CBSE is ka dik sumi lop chong school la thetik space te ina lo lop chong jat kan jinda chupa gun la ska dik sumi thap chu lag le na kyong chis ma nok sham jong ina mios pe chu la ngyo chu chong la chokan nepal patom ming zum ste nok ina tang ya po akashwani le ni ta na sultan kasata dilcha chana jat

0: জোথাপস্তং ঠুলকরি ইয়ারগেশনি ই জম্বুলিং নাঙা নাতং মিমাং স্কুলা জাকতং ই মিছে ফুতং সঙ্গা থুকেন জমু ইয়ত নং মিমাং স্কুল সেম সিনঙা জিদে তং অর্দেশকি দি সরওয়া নজমাজি কিশার থুবা মানব মাছাতপে নাতং ই লুস তং সেম নিষ্কে কা রংওয়াং জিক মালুসা জোথাপসি চাকস্তা গালদামস্তে ঠুলকরিস নাটিত জাদিন টুতে খেরকান চকশিক জিকসিন নক জোথাপসি ইয়ারগেস সুকশান তংয়াম পো ছাছিস পিজাস্তে মিমাং স্কুলা ফান্তক সঙ্গে পুয়ামপো কং মাংপোজিক লেবেনিন কাজুক জোথাপসি ইয়ারগেসি রোকসিকা মি কুন্লা জাকতং মিছে ফুতংসপো মা লামু গুরতে ইয়ত নং জন্মা গুনতংয়ামপো খ্যাংরা গে বাংসদুরি নাঙা মিনুন চেসি সেরকে নাঙা মিছে ফুতংসপো রং তং রং ইস কাসপো চোখান চকশি মিমাং স্কুলা গুনোর পালজোর তং নর লংসচোদি পাংজোদ ইয়ত নং সেরমুলির গিয়ানচা গুণ জুকসপেকাল চি চিকতং সেম্বে সেমদম জিগ মারতোস নং সেম সি পাংজোত পো উস্তংপা জিগ চকশি জোথাপসি ইয়ারগেসি রোকসিকা সা থালবাতং রেগোস মেত নং নং সেম সি ইয়ারগেস লা মিরেচিস বিজাস্তে শিখ রোমা মেত নং গোশি কুন মিডাপ খামেত জোথাপসি ইয়ারগেসি রোকসিকা স্কেলডেনি লামতা গুণ নিয়মো গুরতে ইয়োত নং নং সেম সি ডেলথুত কুন গ্যাং সিনতং স্কাদলো নি সিক্স কুন স্তরখান চকশি জোথাপসি ইয়ারগেসি রোকসিকা জাপথুং রিক্সপোলা সিরুক চিক মেতপা চিজা মিলোমি টাংসকা রিগিয়াসিনদং সিরুক মেতখানি নাতকুনাং রিগিয়াসিনি নো তেনা চকলা জোথাপসি ইয়ারগেসি রোকসিকা জেসগ্যানি থুনকেন গুন মাংপো ইয়ত কারসি মার্সি তং নাকসি গুনিস মিমাংসকুন জেস তং মিজেস গুরতে ইয়ত নং নং সেমসি খেরতংসলা গুরজা জিক মেতনা কারসি তং মার্সি দোকুনাং গ্যোসপায়োলদুক কালতেস নাতং মিমাংসকুনলা ই জোথাপস্তং ঠুলকরি জিরতেনে নাঙা মিছে বো স্কিটপো জিকতংয়ামপো ফুদ্দত ইয়ত না তেনে জালতা খাকচান ইসিকা থুকসনাং বরগোসিস মা খাকচান ইনক্যা তংপো অর্দেশকিত মোসমা ইয়ংচে সিরগিউ বো ফিলগৈর থুনকেন গুনমানপা নং সেমসি কুনলং একা রাকলাস্তে ইনখান তং নং সেমসি স্কিজদুক নিসকো মিরতাকপে সামসুলজিক ইনখান বো হা গো গোসিস পো মা খাকচানে নক নাতাঙা ফিলগৈ থুনকেন গুন রিগিউতে জুংখানি অর্দেশকিত পো তাসপাজিক মেতে নক সামচিস পোতা লামু রিগি নক ইন্নং নং সেমসি স্কিজদুক নিসকো সামসুলজিক মারতোস মোসমার তানপো মেতখানজিক ইনক হা গোসিস পো চাপি কাসপোজিক নক ইন্নং মিগোজে শিগাং মেতে নক ছংমেসং জালতা খাকচান বোতে বো নক নামজিক নাতাঙা স্কিটপে সামসুলজিক শেয়ারাতং তেনে তে সামচুলবো না স্কিটপো ইন মাসামা নি সেম সিনাঙা স্কিটপে সামচুলজিক শেয়ারা রাখ সামচেস্তং তেনা চোখলা নাতাঙা জুকপোজিক ইয়ংনা সেরকা চানি সামচুলজিক শেয়ারাতং নারং বো সেরকা চান মাসামা দিরিং নি সেম সিনাঙা সেরকা চানি সামচুলজিক শেয়ারতে রাখ সাম গোসেস পো মা খাকচানি নক কালতেস নাতাঙা রং তং রং সামচুল নিসকো চিকচিক মাসামা সোসো ফেস্তে বরথুব না তেনে সামসুল জাঙ্গান শেয়ারসেসপো নামখে শ্রীন তং চোখলা তুস্তো স্কারমা রে রে মাছাতপে স্কারশা রে রে নাঙা গুর্জা লেবা চোখলা নাতাং সেম্বে নাঙা স্কাবরিয়া স্কিটপো স্কাবরিয়া দুকপো ইয়ন্তং স্কারশা রে রে নাঙা গুর্জা লেবানো ইয়ং ই গুর্জা লেবিন ইয়ৎখানি গুর্জা বোয়াল দান চোস্তে নাতাঙা ছেরকা খংটো লাংস্তে তুস মাংপোজিক ফুচেসপো রং তং রং ইস দুঙাল ইয়েস তং তুস্তো ঠোলাক চিক মারতো জান ডুবডা শিক্স মিনচেস মেতেনো ইয়াং ই বোহা গোছেসলা জোথাপস্তং ঠুলকরি জিগতেনে নাঙা গো খরতে মাজুকসা থোসাম গমসুম রিগজাত গোছেস পো মা খাসানিন ক্যা সঙ্গিয়াস থুকজে চানিস থারপে লামা স্কিউচিসলা থোসেস সামচেস্তং গমচেসি লাম সুম মানে মলচেসিকা শেত সালতে মেতেনো ইয়াং ইন্না জুগিয়াং নামচোক নিস ইন্নাং খাচিক মানে মেচেস পং খানা মলচেস পো নিউন রিগ মলতে নামচোক নে ঞানচেস পো মা রিগজাত গোছেস পো ছে দিচি নিসকে ফিয়া মা খাসানিন ক্যা আকাশবাণী লেনি তাড়ে চাথন
1: গাছে আকাশবাণী লেনি চত ফেদ লুন্ত ফেচারু কাসাদা তেন দিন দেখি সালকানি ই লগুন সালা যা

0: sali dang de zik sanok chang tang ngoni nang ko ngata wildlife sanctuary jaga mang ponok ka oni ka teni ngata gak jang ma mang poji gyot no kane dul chon kane dul mi chok karta de dul nya na ma rong le ta te chos ngoni ga leba na yam po teni ko na gyus met kan ngon chkyo da na yam po te zani ngata divers so ngon ya tena kha ko lat kane ngata na la das pa mi mas goni te nastang sun shat ko ses ma ka chan chkyo da ke rong le jan ta teni ngata dembe na ngata koreans pa jik zena yam po ya ngata rang la das ne philo ga yang yul ja chkyo da to te zani tene ngata ra te yuli na ngwa chirik cho cho ga met te yul bin na ngwa tene namza un kazuri gon cho ga te zo gang ma gyus cho se cha ko ses ma khak chan ni nok juruk pa ong le ka ve ja ste tene su chang me fe rang bang no skal mi ong a na sa bang no skal mi ong le
1: ka sa ju dimba mol kan na sil la tene ngata ta skoriang spa jish ko da nang taxi ji na shkyo da na tene ngata demo cho ste te nang ne pu ngem po ta sa ngata mani ma mang po ji gyo te no tene chortin ma mang po ji gyo te no te vi ring thang ma ses la te ola tene ngata mirsangwa te gula gap che zera tsog zia te ve dun la ngata mirsangwa tang che zia kheto la zax te nakhsha gap che zera tsog ton tak po ka ve te chus polar sie te gune tene sims la phok che se chaklas ma mang po ji gang sat tu ong le ta za dat na tene ngata te us sam te jugos kho dik pa no khala le che zena ko shes gya pat me te no ti suk shia ngata de mo jik chos te mol go shes po dem ba ma shan te khak chan no ma ne ngata jing mo jik masala la hala le
0: ka sa tan ta nang stan je le tene ta ga ta mi jigin pa ne phala ma ne mi ka zuk shi yot nang le mo chos se zena ha ma go kan jik sung yo ma no ong le tene ngata shi ke re wa chuin tene de ni tam del bi ka ne ngata cha pik shi ngata ne mi mang gu la shes gya ha go jik ngata mik sa le tene dang de ri nas tang nang ngata khur yu nang del te thop se yo tu ta i bo sung tene de ni tam del bo ong le stan
1: je ka sa de chen le
0: is thing ne tene diri skundon pa ne botiwa til ne degree mo sanchez la pun long le
1: ka sa ge is de chen le degree sankan lan ge sla jule tene dini tikti me na nga jish kyo jus te sonam nur bitan situation man khang na sku jab sevang dolma tene khong juk se no fmphw yang na nga ta female multipurpose health worker halale yang na pomo ji ka be khete rang khamse las khung se na hal khamse thok me na tene las na su su zat kan ji halale ta chhme sang la ta sku jab sevang dolma le jule nge na degree me na ga sa jin ji le
2: ya jule stan jin le ju de chin le jule no is ka ngai na skaptan jes pa jule ngin ta pan
1: jule ju kasa tene ku jab chang dol ma le ta chhme sang la ta nga ta tenna tiwa ra pa fmphw bu khorang bo chin ok te bo ngi ra thol te mula chat na ju
2: kas tan jile dasa ta ya le fmphw je du pa te sang hala e juk jas chin ya le anm
1: kasa ju
2: auxiliary nurse midwife jan ro ya le dasa dena last pu chi chi no ta khoi dasa fmphw kere na multi-purpose health worker jis pas gaun la yang las mang pong yang po chogo sano ya le te phi da sa fmphw zero no
1: ka sa jo ta las mang po jo nang yang po ngira na te ne ka su ka su nagari yong la no sa pik shi mola ja na
2: ka sa stan jil le han la ta ya le fmphw mang cha ta amana tu rakane las po mang che ri chon ho ya le jese ki ta gaun ja ama chuste gaun ja lep pe ngin mo na wa enam ke ne fmphw ko pura tek cho cha shuru chon ho yale han la ta ko lo wo khon se dang diya ta adar wadar de samay khon du pahala le tene ko eligible couple je ne chen yale o tena chuk
1: thim na je ta pastun chok han je kasa jo
2: kasa kasa o tena chuk che je yale tene tyo na nyam po khere na ko family pala ne nyam po shuru cha go son o te jene yale kalte ko nama chos te lo chik super thu ma jo na ya fmpw gen la ko di go son ya mene refer cho go son gynecologist ka yale kaltes ko lo kerena izu yo na 35 sang palas palas yo na lo chi na ko ko ko concept cha go sala le tu
1: panches
2: kur go sala le te o te ang ko gen la kherche ja le te ne ya su yo no 40 palas yo no ya le te un tal da tu sung go sano gen na ena mo gen na go ina ya le za tu so pa ko panches ma ku na te ne ya o de hisabe ya ta gynecologist ka kalches ka sa fast po zuriyon tan den
0: ka sa ju ta daksa ngira mo la ra yu mang chat de pume nang del te on ju ta de ne daksa pumu ko ta concept cha chis mi chis chang del te ju ra pa ta nam ji te ne pumu ji ga khok pe na thu khu se guzuk cha na yam po te ne ngeje lasgan laska ka zuk shuan le te pumu fe ama le fe
2: o ka sa ka sa o de ya le fmpw enam o de la pura khui record yot pasana pata chano ya no mole fast zal ze zuk po dulan pa zuxpol da chik mi chana khoy mayong na tene pada chano ya le ko pregnancy song zespa tene ko registration zire ne chochi gyo chin chocho dakhsa ya le pura registration chocho tene ko detail sama dishes hanla history chi dukte sama dishes ya le demo chu sanga jana level le ka pura ko booklet chi chin ya le antenatal oti us kangs te tene tena yang aje gain level ka kangche riyo no jese ki hb zire ne ko tha isupo gase chi dukte ne ko वेट पर चाम दुख फास्ट ट्रमिस्टर जानो को हालले जब दाची मिस हो दाची नंको ओते संगमा टाइम एक पता छना तिने आगे छाची को प्रॉब्लम दे जाची मियो से तो सीन
1: कासा जो मल दे मुजिक तो मोला जदर तिने गतांग ए खवा छि तुम स्कलास मुन ला मि दुगा या गता बीपी सोस मि दुगा या खरे जुम मि दुगा का गुन जस्ते फंचेस मा अमा ले जी गी तिने स्कलास छचे से जिक्स पाजी गोत कलते तिजुक शि गोत ना तिने जे गर्स पे संग गर्स पा तिने फ्रवान कांग छिन मो लेप चुप जेस छोट चुप जेस ओंगले जो कबी जस्ते गता ते गुन कने जिक्स नंग गुन कने स्क्रिप्ट तो मल दे मो कासा स्कु जब छंग रोल
2: सुमिना को अच्छी समा पता चना को अच्छी समा नॉर्मल छचे योत ना का तो गाजे गहुन ले वाला है ना मुने डिलीवरी चन होया तें दिन का सच गाजे गहुन ले वाले का चुना हन ना पाला आमे रिकॉर्ड समा ठीक योंगोस आमे वेट पो ठीक योंगोस बीपी ठीक योंगोस तेने आमा यांग दासा तें दिन जुका नन जिला इजु योंग मा गोस याले खारे जुमु योंग मा गोस तेने यांग आमा हन ला यांग सर्जरी वर्जरी चोस यो दोते समा योंग मा गोस याले तेने आराम नंग यापो आमा दासा सेंटर रूम ला डिलीवरी चोने दियन हो याले कासा जो तेने ते निस्तिंग मना ठू जोर सिस्तिंग मना ता चप ठू जोर अच्छी गाता एना में लासी नो याले फास्ट ता ठू चप जोर अच्छी ता हनला ठू खुरा मो ठीक दु में ता चेस याले ता यांग ठू जोर जानांग कंजनिटल डिफेक्ट जे निमा को यो नो पाले दिखा खशोर यो चेस तेने यांग जुर मंग पो यो दु पा याले ओदे समा देख जो ता चेस ता खतोत खतो ना ता चेस लास पो नो याले खतो ना थोंचा सने लास पो ठीक यो ना तेने को आता जे जको सुम अस्पताल बोरा नो याले तेने को देखना आमा ठीक लूज को टू अंटी गुलो हाले ले टू फीडिंग मोल दे मोचो से लपचे संगजे याले संबे संग
1: कजो पीबी तांचे
2: ओ कजो पीबी तांचे पीबी आमे ओमा ताना गजे चिखो फंतो यो दे संबल दे मोचो से हा गो चो चे तने मोरल सपोर्ट जे नो हाले ले ते ओ दे संबल दे मोचो से आमा शचे यो चाशन ना इजुक समा ट्विस को ला
1: तते ओ तने निजे प्रेग्नेंट यो जना या माने फंचेस पोच यो जना निजे हा गो चुक चे स्पिना चामशे के नास्ता सला नो चे जुना गा ता आमा जिगा मुल्ला संबे थोला यों गोस ने टुगा ओमा तंग चेन तने पीवी गो गुल दे मोचो से यों गोस ने पल गुन हाला ले ता ते थो पेना गेरा चीज युनिया निजे कजुक शिगा ते गुन नंग या पोडेल ते निजे जोंदा रिक्सा ला नो गा मा नो गा चिन नो चो
2: ओ कसे कसे ते तो गौ ले वाले ना प्रेग्नेंट अमाउंट गा जे हर नु तरी जा बोते क्यों नो यस तें दिले तने ओ दे जाना अमाउंट ला चपिक चपिक ता शेयर नो याले गा जारा नोली छे सब शेयर नो याले तेने आमा सुजु चैक्सी डॉक्टर ने का सोंस मिनिंग या चा मिने तेने यांग आई काम चोनो मिने हर नउ तरिया गा जे अमाउंट बोते खोनो आंगनवाड़ी वर्कर यो नो आशा यो नो याले ते ओते जना गा जे कोनला टू जोर जना उस समय से तो बिलावा नो याले उस जना बहुत जना गा जे अमाउंट यूरिन टेस्ट यो नो याले ठक्से उन चो नो याले तेने एचबी था सात पुगा जक दुख जका मलतास पा तेने नेक्स्ट यांग कुंग योंग जना तेने यांग चोस पा ते डिफरेंशिप बदे यांग ओ देखना पता चनो कुलतन दिन
1: कसचो
0: कसचो ता तेने मता लदक से चीजों से ना तेने टू जिक पंचेस कुरर यांग पो संक्षेप योंग दले रबास ते बोचे जन्म मिशा चीजों ले ता दक्षा तेने निजे एनम उन ता गम्यूल संग में कसमन कंग छन छुनियो तेनो ले ता निरा अमा लेगुन मिक्सा ले पोमो लेगुन ला কাউন গাতা গামিল খোনা জুকান তা চিকনে যে পাতা ছানো তে মাংপো জি গামিল আমিং তো কি সুকসেস পর গালসা সাইল লাজুক সানো লে তে আমা লেগু নাঙ্গিনা কোক্সি জিন সাং মা সাংসা রা আমিং তো না রা এনা মুলা শাত গোশেস আশা মুলা শাত গোশেস গাতি মিং তো অন চুত গোশেস সাম জি খাকচানে নো কালতে স্তে অন গাতা চুত তে ইয়ত না গাতা আয়াং জোশে শে টু কা জিতং শি ইয়ত না তে অন তুসিকা গাতা গোক থাপসি নাং কো তে অন কোক্সি জিন লে
2: কাসা দে চিন লে ইজু গনো ইয়া দে চিন লে সামে সং হানলা তা গাউয়া দুকানে এনা মো খেরে না गा बोमो सुमे नवा चोस्ते यहाँ युलजी ना यो खुआते भरोसा दिलाई चोको सुनो आता याले ताकि खोजे आता जुसपो चप बन छाची आता का यो से शरण ते क्वालिटी एना मुने ना यों गोसनो चो चो याले इसपा बुचे आमा उनांग आजे काउंसलिंग चो नो याले आमा उनांग काउंसलिंग चो स्ते मिने यंग डंडिक छामिर काउंसलिंग चो चेस याले नमा आमा इसका क्यों ते कसा
1: कसा जो अचले तंग तंग तेने पंचेस मा आमा लेजिक छानांग यम पुदक सा इम्युनाइजेशन जिंजिक ना यांग ता खापरी गा सलचे जो ते नो या ता डॉक्टर कुने तुस तुस कंग ता पंचेस मा गुला गोमेल दा सुमिना फोलिक एसिड जा जोस टेस्टिंग मा आयरन कैल्शियम जा जोस ते सुसे छडिक ता नो पा हलले ता ते गुने स्कोर गुला तेने निजा गु तेजे स्पेजिन ना ता पीएचसीजी का दुगा ना गमिर लेल दा नेशनल कांजी का दुबा ना ते गुन थोबा नो गा ते गुन नो डेलते चीजिन जो
2: গাছ এস্তানজিলে জুবে নয়ালে তাকসা টুন সুকুলা ইয়োজ জানা ফলিক এসিড ইস্যু চ নয়া এস্তানজিলে তেমনি তা চাপ সাদি ছাজি ফলিক এসিড পো মানে কানসিপ ছা জাঙাল দা টু হানলা নেন জের তা নপাইয়ালে ও তো গাছে সারা নয়া এস্তানজিলে তো মাজা না দিস ডিফো গিয়ে নজরে আমাউন লা গাছে সারা ন যা রে রে রে রে কালে তা নাছে ফলিক এসিড পঞ্চামা আমাউন লাইয়ালে তেল দা চিক কালে তাস মাংপো কালে তা আমা নয়ালে তে এখন দুবারে মাজানো কন্টেক্ট ছামানো করিম বো কাল তা নয়ালে তে ফিয়াল দা রে রে রে কালতে কাছা চো চো ইজুগ নয়ালে ডেলিভারি চাপ সঙ্গে কোয়া ছুটি ছা নালালে যাবো সুম না গাউনলা যাবো সুম ছুটি ছা জানা গাছে ফ্যামিলি পালানি খোড়া ইয়ং খোঁ চাপি সারা নয়ালে তেনা অপশান সুমিয়ত গাঁয়ালে তিমা টু বারিয়াং বসেস পিয়া চাপি খোঁয়া চয়েস তান দুয়ালে তে জানা গাজা রাজে কোপাটি চোস দের কোপাটি চোস তে লামচো নয়ালে দেখা খোঁড়া চয়েস তা নকলে তা নয়ালে খেরাং পিলস নেনে না বুচা গঞ্চেসে গন্ডমিও নয়ালে ও তেও গোসে না তেনে খরং কপাটি চেন্দ্র চয়েস তাঁস বা দেখরং আমি চয়েস হিসাবে কালতে তা নয়ালে তেও মেন মায়া আমার সুসে মাঝে দাসা চোচা মেরা জিগ দু পাহালালে ব্লিডিং চানো পালাং ইয়ক জের কানাং ইয়ং দু পাইয়ালে তে জানা গাছে আমা উল্লা তা খুঁই মা একসেপ্ট মাচো না কাতো তেনে ঠু ব্রেস ফিট হালা আমি ওমা কমপ্লিট ব্রেস ফিট টানা এলদার টুক থাকা প্রেগনেন্ট ছামানো জেরে সাথে এলাম চন চো ইয়া তে আমি হমা তাঁসপিন তাঁসপিন জেরানো কয়া মাং ছে তাঁসপিন জেরানো ইয়ালে তে জানায়ং তাঁসপিন জের চং আতা মি বসছে ইয়ালে খোয়া লাভছে তাঁচেস কমপ্লিট ব্রেস ফিট জে না ছানে বারাং বাজে তিং না ইয়াং লানপো চিক তাং গোসন ইয়ালে বারাং বাজে হানলা চিয়াং তাঁচে ছানলা লানপো নিজ আমার লাংসতে ঠুয়ে পিবি তাঁচেস ইয়ালে তেনে কমপ্লিট ব্রেস ফিট ও তে জানে জিয়ন ইয়ালে
1: তাতেও নং ইয়াং পো তেনে ইয়াং পুছা গুলাং আতা দাকসা ঠুকু দাকসা নি সুম শেস টেস্টিং গুলা তা বান্দিক চচেস জিয়ন না তেনে তুজগুন গাতা নামগুন পমি কাশকাং চন পা অংলে তা দাকসা গাতা নাস বেন্দি জিনচিং না তেনে পুছে কাং চচেস থাপ জতেন পা তেও নং দিল তেং জে ছাগলা শিক জাদা নো গা শেষ গাজি স্পেল চেস ইয়ো নো মান ও চেজেন জো
2: ও দা ইয়ো নো স্টান জিল লে ইয়ালে দাকসা মং চা বুমে পুরা একসেপ্ট চুরু পালা চি ফ্যামিলি প্ল্যানিং চোনা ওর সান চি চোনা আমি গাছকাং ইয়ং দুঃখ পাহা তেন দেশে গাছে মাক পাও নাং বোতে খেয়া নয়ালে তুসু ইয়ং দুঃখ সুসু আমি রুগিয়ালে তে জানা বুচা না দিজুক সে মাইন্ড ইয়ং দুঃখ ফ্যামিলি প্ল্যানিং চোনা মানে দোরা মান ও বুচা জের কানে ইয়ং চামেন লে ফেজুক সে ইয়ং দুঃখ তেও মানা মেন অর্ডার দিলে মো চুদু খুঁ হা গো চন ইয়ালে আমার পুরা ঠু আং সম্ভাল চো গো তেনে প্রেগনেন্ট দেখ চোনা মাং পে চন ইয়ালে ফ্যামিলি প্ল্যানিং তাই অপারেশন চোনাং আমার কাশ্মীর হাসপাতালে দুগু চন পঙ্গিসিয়ালে তেনে বুঝে চোনা মিনে সঙ্গে না চন ইয়ালে বুঝা নন স্কে পাবাল ওয়েসেকটমি জেনে নকা চাং মেদ পালান পড়ছি গা দিচ্ছে মিনে সঙ্গে না দিচ্ছে ও তো আজকে বুঝা হল ইয়াং জের
1: তা তেনে গিয়ে ধর্ম নাঙে পো ইয়াং দাং দে ইয়াং তা গামিউল্লা তেনে গিয়ে ছাকলা জাদা নাঙে পো ধর্ম তো সালালে ইয়াং না এডোলেসেন জুনু মামাং পো জায়ং চকপা পাস্তন মা জোকান লপটু গাম চকপা তেহুন নাং দেল তেঙ্গি যে ধর্মে তুস নাং শেষ গ্যাস পেলচেস ইনচি গেল দা ছান নাং দেল তে ইনচি কিজুক ছাকলাস জেক ইয়ানো আচি নো জু এফ এম পি এইচ ডব্লিউ গুতে
2: কাজাস্তান জিলে এডোলেসেন টু নি ফি এফ এম পি ডব্লিউ সুকুলা চাগোসন হইয়াস্তান জিলে টপিক খুতি ইয়ালে কোন ইয়াং মেনসুরেশন কা কুর নাং তেনে চেঞ্জেস মাং কইন পাহালালে ও তে টপিক খুরতে হাই স্কুল উন মিডল স্কুল উন লা এনা মন ছান হইয়ালে তিও মেন মা ইউলা ইজুক সিস্তি চিন দেন জিলে ভিলেজ হেলথ সেনিটারি ডে জেরে নে ডেক্স জেন হইয়ালে ও তে জায়াং আজে আমাং বরন অটু আং বরন তা গউ লা পারে আমাউন মালেব জানা গাজে কা মা লেপচা দুক সামতে প্রোগ্রাম চস্তে ও দিন বতে ইয়াং খন লা জে ইজুক
1: শেষগাস পেল কাসা গমির লেতানে কাতে লোপটাং ইয়োতেন পঙ্গি যা লোপটাং উল্লা জুম জুয়াশ কোচেস তেনে ধর্মা গুন্নাং থুক তেল ধাছান নাং দেল তেন ডো ইয়াকে তরাং আতা তোপজাস দুন চেস ইন্ডো ইয়াকে তাং দাসাং আতা মুলে জুত সোস লা ফলিক এসিড আয়রন ক্যালসিয়াম বো দাসাং আতা জুনু গুনে নাম আস কালাশ কোদেন পা তে গুনে গাচি জুন তে থক পেনাং ইজে চাকলাশি গো না ইয়া মানু জু
2: মানে ইয়া নস্তান দেলে হার মিনে না ভিলেজ হেলথ সেনিটারি ডেস্ক জানা যে প্রোগ্রাম চিক চোস্তে বোরন হয়াস্তান দিলে ও তে জানা গাছে সিজন না রাখতে যেসে কি শ্যাম মুল্লা চুলি ধরানলা ঠু থমা টোপা মো কোশালে নয়ালে ও তে জানা ইয়াং আজে ডেরি কা টপিক কুটে না মুস্কের নয়ালে তেনে কোন হেডমাস্টার না থুকতে প্রোগ্রাম দে মো চোস্তে ইয়াং কোনলা চাপিক গাজা না হিসাবে ইশারা
0: কাজু তা ঠুকু জোর টেস্টিং নে অংলে ঠুকু চাপ জোর টেস্টিং নে তেনে লোবান জিক সাকবা খনা তেনে গুলগক শিখা ভ্যাকসিন নাচক মাং পজিক সালচে জং দু পালে তে ওয়া তেনে নিজে এ কাজুক সে ছাকলা জাদা নক তেনে তে ঠু লা তে ভ্যাকসিন গন জুং গতা বুত তামা সং তা তে অন বুত মিচুক চে সিফে নিজে কাজুক ছাকলা শিখ জাদা নক
2: কাজা চে জু ইজু গনো ইয়া গাজে গাউ লা ভ্যাকসিন ডে হার গাউ ইয়া নো ইয়া লে গার লে জি নুরা জি মান গান গোর ভ্যাকসিন ডে অন চে নিয়া লে তা ওতে না আমা উনি মাং সে লেয়ারং খেরে যে দুপ হালালে ভ্যাকসিন দা চিক নিস তা লে জুক না টেস্টিং নাল দা চিক না জাকো চোয়া চাচি কো বাকি ভ্যাকসিন নুন শুরু ছা নো ইয়ালে ফাজ ভ্যাকসিন মত কো হাসপাতাল থপ সে নো জিরো ডোজ ইয়ালে কাসা তে ওতে জানা গাছে ভ্যাকসিন মানে লুজ মাছুক আমা উন লাহান লা একশন পালান চ নো ইয়ালে একশন পালান চ আমা ইজে চিও দিজে চ আমা উন লা পুরা আমা লহা লা ফোন নন তাংস্তে গেনা গং বতে খনো তেনে আঙ্গা যে ভ্যাকসিন তোমা ঠিকঠাক চনো এনা মনি চনো তেন
1: কাস চো নিজা দিমবা তেনে জুঙ্গি ছক না তেনে লাসনে কা জু কাঞ্জি জংদার নামস কাঞ্জি চাকলাসে থুঙুম জুত কাঞ্জি ইনুক পা হালালে তাতে জো না গিরা কৌ শিক জেক তুক তেনে দিমবা গামিউর লাঙ্গি জে কামি মাংস কোলা চাম জেক লো খেল দুক ইয়া তো নিজে চাকলাস পু তেনে দিমবা চাম শিক ঠাংস পু না গিয়াম পো ডুলচে সে ফিয়া মিমাংস চাম জেক রোক সুয়ং দুক ইয়া তেবে কা নিজা রাঙে কৌ শিক থুঙুম জিক লস্তে জো না জো
2: কাছে তান দিলে গাঁ তা মানে ইজুগিন অস্তান দিলে হান লাঙা ইজুমা জুসালে তা গাছা মানে মোলা ইজুগিন ডাক্তার চ নার্স ইঞ্জিনে তে এটিচুড পো মানে মিস্তার জিন গাঁ ইয়ালে তেনে গাঁ সঁসে আতাং গাঁ পানা ইয়াম পো ড্রেস তে দুঃখছে জিয়ালে কৌনে ফাঁসা না ছাচে ঠোঁচে জিয়ালে তেনে ও জুকছে ইয়োদ না কাতো দে গাঁ পানা তেমন নয়ালে তেমনি গা গারং ইন মারাং ফলান জি ম্যাডাম ইন ইউ ইন জে মানে চোতাং সোসেক তান না নিতে নে খুম মানে ইউ আমন জুকা মেনে ডাক্তার জানো গা যায় না মিনো পালালে
1: কাসা জু ওনা না জু জে জেনা গাতা দসা গমিউল পাজি গে সু কোট কর পজি গুনতা সো না খোনে ডক্টর জে তে তা গাতা তে সিবা বো তাহানো পহালা তা তিউ জেরা নং ইয়া পোতে নে গাতি ইয়াং দেমবা তেনাল দানে কা ভাবস তে খুঙ্গুল না চে জু না গাতি লাস না মা মং পজি গে ছাকলা জাদা রাখ পা তিউ থার খেল পজি জাচে সেফিয়া তে নে নিরি থংগম শিক জুনা কাজুক জিক জুন গেরা কাবি জাস্তিং গেরা থুক স্থাপ্য ডো দিমবা গা ইউ তা মাশান্তে গামিউল পাউনা গ্যা পো ডেল জং পো জিক লুস কাবো দিরিং গেরা ইমো শে জুক সুত না মেমাংস কুনিং গেরা ফোন তাস তিং গেরা না থুকতে ইজুক জাদা ডো অংলে তা তরুমিন নং তে থপে গা চি জুন জো
2: কাজ আস্তেন দিলে মিউন লা তা সার্ভিস গাজে চি তা না তেও মানে থার খেলপে তাং না খোনে গাজা মানে ডাক্তার জেরা নয়ালে ডাক্তার চামা গাজা আসছি নটাং পে এসপেরা করা ইয়ালে ও তো জোশি নতে নে গা দিজুক চাঁস ইথো পাস্তান দিলে ডাক্তার শেয়ার চোস্তান ইয়ালে গা দি লো খাচি হানলা রিংপো রিংপো তা দুঃখপিন মা হানু জেসে ইউলে দুঃখপিন মা তে জানা গাজা ডেলিভারি চোচা থপস ইয়ালে ডেলিভারি খরা সেন্টার করি কা গাজে ডেলিভারি নিশু সাসিক চোস্পিন ইয়ালে তে তো গাজে ব্রিজ ডেলিভারি ইয়াং জাই খাই রেসি নো ইয়ালে তা দুঃখ পেশেন্ট খরাং মানে মাছা দুঃখ সিয়ালে গাজে রেফার চোস্তে তিনি ও জুকি তো পাতা এজুক দুঃখ পাতান দিলে আতা আদা গাঁ পানা ইয়াম পো দেমো চোসে সার্ভিস ওয়াং গেল আতাম মুখে না খুঁ হা গোচুক না কাতো তেনে খুঁ আজে রেফার চো না ডেলিভারি চো ছামেরুক আছে লেনা চোরুক পা বাকি চোস পা গাঁ চোস জেরকানজি খুঁ না ইয়ং গেলে তেনে ইয়াং গাঁ পান মা গেল আমি কোন
0: কাসা তা তেন না ইয়াম পো আতা ঠুকু চুন জিগ না ফালা উংলে তা ঠুকু আতা সামনে জানো খাজি বো মা আতা স্টপশন নং চা জম পো জিগ উংলে তা সাল গো জেন সামনে জোন পালে তা নেজেল ধানিকা ঠুকু চুন নে ফালা খুয়ে মিছে নাম কাত জুক সে খামজে ইন্ডোয়া সেম সে খামজে ইন্ডো ট্রান্সপোর্ট জিগ লুচে সে ফেয়া কাজুক দন্তাং রেকা নাস্তাক সাল গোছে জানো তে চোখ খাতা লামস্তন রেকে নেজেল ধানিকা সালানো
2: কাউন্সিলিং চো জানা রা নাং মিয়াং না চি বি ধালালে রা নাং না বিং কান মো আতাং না সাজিং কান না বিং কান মো ও দে ও তাং গোসানো বাজার লা ছা গোসাম নাং না বিংস তে বিংস তে হালে ও তে ও ঠুং লা তাং চে সে ইজু চো জে তে না মাং চে জেরে পে চো চো ইয়া মাং চে
1: Tangija teni jung junga teni nije chakla chik chik tyo nok teni home visit zin nang khampash kyo chis ongle ta tel dan bega teni nije gyu te kazuk service ju che mana kazuk jok chik sala nok teni home visit zat zana teni gamyul pagune teni nije nang ye pokazuk del demoji bordo gya nije gun la khone jok spot zam che gela top tok jo yang home visit poka nastang je kazat ko sala
2: kas home visit poke nang aje ma cha delivery song se yong kanun la home visit chono ya le ko khampash kyo ranu pa tezana ngaje ama thung iska home visit din khampa so te jakpo sum ta ko first visit pata ko hospital la chost yo no yale ngaje uzuk chuse visit la ko dun cho no yale te kana jakpo dun cha ji ngaje so te ama thik do ama bleeding cha miro khampa so te miro te sama ko ne ju ena mun sta no yale te ne thu pibil de mo chuse jib do bottle fit ta chu miro te ne chichi de mo chuse tang do te ne thu su su yang chichi ma tang kan ji yong chen na yale o te sang ma sta ste ko ser po song ste mi ru a o te sang ma sta no ka sa te mi ro de ho mi ji la chan ho yale te ne te o men ma be ga u na yang mi chi mi on la hala le bet sor song se de so yor no o te sang ma yang a ja e na mun song ste kon la nursing care un la ban ho yale bet sor cha ma ju patient ta su su ga po yang ma le kon ni no ba ka sa
1: kasa dari achele angun gox se khap puna del te ta mola ja spa halal eta achele jo mata thugu ji chap kes pana mane zero de ju pa lali ana mane guzu is jak na pala deni ata angun gox se khap mo mang project tang ches gozu kono ongle tene lo cha cham chok pa tong go sano tene te go jung jung a tu se ka sal go she se fia ni je shang school de ya ni je mama pe fon le du khala le te we ka chi ju tene ka suk sik za da no yang ka tu sku ne ka ka khap pun ta no jo
2: Zero dose zerene yuano fast wata yale. Zero dose po kirena hospital la thawano yale. BCG thawano yale 8 bad. Tene polio thawano hepatitis niska hospital la thawano. Do zero dose zerene yale. Tete gana yung ama susu kirena hepatitis positive zerene HIV positive zerene yuano pa yale. Ote ama unne tun la kirena yung vaccine chichi immunoglobin zerene yuano yale. Te zana nyosu kyongo zerbin daksa government hospital lana pire ino yale. Otio tangs pasana yang ama otio lap se tangos on vaccine is called layale. That took chachi to a young hepatitis bo check churches yale, ta ama yut pa to a young chen of halali. Chutis on the campus on well, that chigna perica, a penta hepatitis, that chigna japochonica chick tan o yale. Then a young next bull die, misna japochon, da re bala, dros sum tan o yale. Testing manal dar gushachi young sinjitan o yale, misel vaccinzine. Then a vitamin yapotan o yale. Tene low signal da tuk chachi yang khon la yang vaccine jitano DPT booster jere ni yale DPT booster nang yang po vitamin A jere no je o te mam cha mis charu gaun la yale ama ne hanma vaccine sankate tak tak chu jeta pa vitamin ni ka lewa chigna mana yang loose chakan ji tok sig yale o te nga je tak tak chu je khon la lap se tan yale vitamin A ke na da tuk ba tu ba re ta no pa kwa losh nga complete cha tu ba yale tene losh nga complete chap cha ji khon la DTZ rene yang losh nga pe vaccine thon ho yale tene losh chu cha chi DTZ rene thon ho yale te te thing na losh churu ka yang DT booster rene thon ho yale kasa onna sa ka vaccine mo thon losh churu sa pa complete thon ho yale daksa HPV rene vaccine du pa halale te dija na ta mang potang se no te ngaje yang daksa izu na yong te no pa halale atan loh son son pa gormen te ngaje o de consulting wa amount la choste tan pomo la met kam tango sano ozet yang suka te bubun buzang tango sam chino ozet ti ru pa de buzang tang na di no lo pa halale te ta silma sil ya le doctor ni tang na dik zed o te ngaje consulting chono kasa
0: kasa skujas atsang don malita te ne divi degree mis tin juk pika ngira te mola janna mimang skula miksale te ne ama pomo gulla ngira chokne miksale julon jaklon jik kazuk sik molin
2: kasa no mo izuk zin mang ye chona yale ta mang cha ama tu ngiska rakse sons pasana nga ze ote ga ze zena jese ki shadi cho se sting na yale tu major kan dang de ma po yong du pa halale ote zana khon thelte mana doctor ka ma cha khon sad na yang so se treat chi chur pa yale gynecologist ka ma cha yang ring por ya sons nga ze izuk shi zin nda pa bu mon la hale daksa esene ma yale doctor mana fela izuk se no yale lo chi chu pa tu major na shadi sons se tene ote no mon esene ma skyo nang doctor mana gala gala juxe no teo yale teo na vaccine mo kire na yale ra ra gaun la yo te no ya jo jo o teo met kame gadi bu chuste ta khampa na juk zere ne lerang es kyang ka izo yong du payale tyo gain level yang tik tak yot kya yale de chyo su yot kya khoy hala action plan chyo su yot kya te lan po chi ran ran gaun ne ache le un lang tis te nga vaccine tang ma yot pa zer tang na mana khon ne na mana zer man go yale o ti
0: kasa kasa tu ze chi mal de mura gong le tang atang met kha me gelsa ja mash kyo nang ten kam yuli ran ran ga tas man kang ni chi sang ma dang de ring thup che su yot ten gong le kasa tu je che sku ja chang dor mal le ngira nga ji didi pomo ni degree mina shkyo te ni je fm phw score la ten mixa li ten nang amma pomo ten tu ni nang delte ma de mo mo la ja tu je che jule ye
1: jule kasa de chenle tene dasanga ta tibati la ne digrim bu sanjos ongle tene ina nangyam po ngata shkyang gonspa jun jule chan modelex